হেৰি আপোনাক জনাঙনা কলনি নকবা না দেউতি গৈ কোনোফালি কবা না এনেকুৱা নগৰ চাচি কি তুৰা প্ৰেচিডেণ্ট ইয়েলিও যৌ লমনি বৈছিকনি কবা না এয়া ইচ্ছা মুনা বসা বসা ইচ্ছা মুনা পাকা চাহ উচা এনেব নোৱাৰা ইয়া এনেকুৱা এৰা বৈছিকি না নপলি কবা না না চৌচি আনি নবী চমে নচাব নঙ্গ নিরঞ্জন চুকি না নবীন পাকাম পাকাম বকি তো না রাই নিরাম ভাই নিরাম চুমাই কালি চুমাই সার কেন উরু লেবু নিশা রামবে মই ভাই ইয়ং সাথি সাকি লাগছি কয়নি চমচঙ্গ চিমো চমচা লোক গাছ ওকে ভাই মজে বানো সাংগাইছি মুরে কয়েক গাড রুম সবা মাথা ওকে সাংগাইলে মুরমে বাচি নাই সারাইজন উরু লেবু নিশাঙ্গে মেম বাচি নাই এই মাছ কাসা বোঝু বা গো কমে ভাই সাংগাই কেল কয়ে